জয়জাই নরনুজা সামলাং চোটলিবা ইংল থা সুলাকলে কুদল আহম সুবদ খুদ্রাকম জীবন সকবা ইলামবম ইনচান সৈরেবা ইসাই

থট্রেসো কেসিং কলং সনৌন কসা লাই ইথুম মরোন খগনা সামাই আকাশবাণী ইম্ফাল আরিংজিন উই পুং থরক মিনিট থরা তওগদ আচি উই তামখুল প্রোগ্রাম হিলিং চাই রেডিও না দখলাই নথম সাইকোরলি মংফা মেসেরনো